0: শ্রোতা বন্ধু, কেমিতি লাগিলা কার্যক্রম? মতামত দেওয়া ভুলবে নি। আজ এইটি রহছু, পুনি ভেটিবু নুয়া এক সকালে। নমস্কার।
1: আপনার শুনুলে প্রভাত পরিক্রমা, প্রযোজনা করে বিনয় কুমার সামন্তরায়, উপস্থাপনার বৈজয়ন্তীমা হরিচন্দন। আকাশবাণী কটক কথিকারে শুণু আলোচনা, সংস্কৃত সাহিত্যের অনুদান পরম্পরা। আলোচক।

0: পরম্পরা অবিচ্ছিন্ন ভাবে প্রলম্বিত।
1: কথিকারে আপনমানে শুনুথিলে আলোচনা সংস্কৃত সাহিত্যের অনুদান পরম্পরা। আলোচক থিলে ডক্টর সুদর্শন আচার্য।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনার মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী।

তবে শ্রোতা বন্ধু, সতেজ মিতি আজি বিগড়ি যাইছে আম প্রকৃতি। শিল্প নাঁরে আমি পদা করিছে জঙ্গল, সহর নবীকরণ যোগ চারিআড়ে কংক্রিটর রাস্তা, জঙ্গল অবক্ষয়, মাটি আজি অনুর্বর এবং বিষাক্ত, তাতে উঠুছি ধরিত্রী, জঙ্গলর পশুপক্ষী কীটপতঙ্গ আজি সহি পু না এই খরা, তাহলে এমিতি জীবন বিগড়ি যা পছরে আমি কোণ দায়ী নুহে? তাহলে শ্রোতা বন্ধু, প্রকৃত কথা রয়েছে যে প্রকৃতিকে প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করার দায়িত্ব আম সমস্ত রয়েছে। পাশ্চাত্য সভ্যতার অনুকরণে আমি কোণ ভুলে যা সেই পখাড় গঞ্চা ও শাগ ভজাকে অবা দহি পখাড়কে

0: ডিয়ার ডক্টর দাস, আপনার চিঠি পাইবা পরে
1: বড় ব্যস্তরে ছিলি। ভাবুলি কালি স্কেলিটন পঠাইবা সম্ভব হবনি, কিন্তু আপনার সৌভাগ্যকে আজ সকালে গোটে আক্সিডেন্ট হয়েছে, তেম আসন্তকাল সন্ধ্যা সুদ্ধা আপনার স্কেলিটন নিশ্চয় পাইবে। তবে দুঃখর বিষয় কম জাঁতি, স্কেলিটনটা আর নুহে মো ধর্মপত্নীর।
0: বঞ্চিছি ফলকু, তোমার এই হাত লেখা চিঠি পড়া বঞ্চিছি। দুর্ঘটনার মোর নুহে, সন্ধ্যার মৃত্যু হয়েছে, কিন্তু নুহে ফলকু, আজ মু তোমাকে আউ তোম ব্যবসায়ক জাঁপারিছি। কেকি আউ কোথায় তুমি সেদিন মো মার শব সৎকার আগে আসিছিল সে কথা বি জাঁপারিছি, আহরি জাঁপারিছি কোথায় তুমি সেদিন শেষ থর মতো রিঙ্কু দেখা দিয়ে নিল।
1: স্মিতা মতো টিকি বুঝবা চেষ্টা কর। স্মিতা
0: বেশ বুঝিপারিছি তোমাকে, তুমি নৃশংস, তুমি বিধর্মী। পোড়া যাই কবর ভিতর রাতে শব কাড়ি তুমি মেডিকাল পঠাও, খাননগর কুকুর দল তোমার প্রতিদ্বন্দ্বী হুঁ বলে তুমি তাঁর প্রচুর খাইবাকে দিও, সেইপা সে তোমার এতে বিশ্বস্ত। তুমি মোর মার শবক বিক্রি করেছ, মো ভাইর শবক বিক্রি করেছ, শেষে শেষে যাকে তুমি অতি ভালো পাও বলে কুহ, তোম বিবাহিত পত্নীর মৃত্যু খবর পাই তুমি তোর শবক বিক্রি করা মেডিকাল চিঠি লিখি পাল।
1: শুন স্মিতা, তুমি হয়তো মতো বিধর্মী কহিপার, কিন্তু মেডিকাল বিজ্ঞানকে সাহায্য করা যাই অদরকারী শব মু বিক্রি করি কোন কিছু ভুল করছি?
0: নিজ কথা, অর্থর মোহ তোমাকে অন্ধ করে দিয়েছি ফলকু।
1: স্মিতা তুমি মতো ভুল বুঝনি, মু তোমাকে ভালো পায়। হ্যাঁ স্মিতা, জীবনের একুটিয়া চলাপথরে তোমাকে মু সাথী রূপে পাইছি, মোর অজাণতরে যদি মু কিছু ভুল করিতা সেথিপাই মতো ক্ষমা করদেব।
0: না ফলকু না, তোমাকে ক্ষমা করিবাকু মু কে? মু তো গোটে পতিতা নারীর ঝিও, মোর এই সংসারের স্থান নাই।
1: স্মিতা
0: যেপাই হো না কাহিকি তুমি কিছুদিন পাই মতো সাহারা দিয়েছিল, সেইপাই মু তোমা পাখে ঋণী।

0: ভুল করেছি।
1: না স্মিতা, ভুলটা তোমার নহে, ভুলটা মোর। তুমি মোর পত্নী, মোর অর্থাঙ্গিনী। তোম আগে সব কথা লুচাই রাখি প্রকৃতরে মো মস্ত বড় ভুল করেছি।
0: ফলক
1: অস্মিতা, মতো

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কম সময়ের অধিক ফায়দা, মাত্র গোটিয়ে ক্লিক রে বড়িয়া পসিলা।
4: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি। আরবিআই কহে
5: সচেতন হুন্তু, সতর্ক রুহন্তু।
6: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो, ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
7: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

মায়া রচনা কলে ভগবান কৃষ্ণ সম্পূর্ণ ভাবে নদীটি জলপূর্ণ হয়েগলা যেতবে গোপাঙ্গনা মানে আসি করে প্রবেশ হয়েগলে যমুনা নদী কূলরে এইটি ঘটনাটি হল কোণ।

লক্ষ্য করিবে গুণগ্রাহী বিবেকী মহোদয়, গোপী মানে কথাবার্তা হলে নদীরে জল পূর্ণ হয়েছি, আমে পার হওয়া কিপরি? লক্ষ্য কর, কেউঠি নাবিক ঠিয়ে ডাকিলে সে আসিলে আমাকে পার করিদেবে। হে এক গোপী।

পরবর্তী গীত নিশু হিন্দি কথাচিত্র এক দুজে কি লিরু গীতটিকে গাইছেন লতা মঙ্গেশকর এবং অনুপ চালুটা শুনিবা পাই অনুরোধ করেছেন ব্রহ্মপুর গুগুড়া গঞ্জামরু আম শ্রোতবন্ধু নারায়ণ প্রধান।

কাজকর্মের ধর ওড়িয়া কথাচিত্র সাক্ষী গোপীনাথর এই গীতটি কণ্ঠদান করেছেন ভুবনেশ্বরী মিশ্র এবং শুণবা আমাকে এসএমএস মাধ্যমে অনুরোধ করেছেন দেওকালি শঙ্খতরাস কটক শ্রোতাবন্ধু সুনীল কান্ত মহান্তি।

কার্যক্রমের এথর রয়েছে ওড়িয়া কথাচিত্র কন্যাদানর এই গীতটি। কণ্ঠদান করেছেন সুরেশ ওয়াড়কর। এবং শুনিবা পাই আমার অনুরোধকারী শ্রোতা হলে ভবানী দেবী, বাণীপ্রসাদ, সৃষ্টি, শুভলক্ষ্মী এবং আর্যন এমানে অনুরোধ করেছেন নিশ্চিন্ত কৈলিক, ব্লক ছক, কটক্রু।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপন মানে শুনছন্তি একতারা ভজন, পরিবেশন করিছন্তি রমেশ চন্দ্র মহাপাত্র।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: সমাধান সমারোহ 2026 বন্ধুগণ মাননীয় সুপ্রিম কোর্টে বিচারাধীন থিবা পারিবারিক বিবাদ দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ মামলা চেক বাউন্স মামলা ভূ অধিগ্রহণ জনিত মামলা রফা যোগ্য ফৌজদারি মামলা শ্রম বিবাদ ও অন্যান্য উপযুক্ত মামলা যেউথরে আপোষ বুঝামণা হেবা সম্ভব আগামী অগস্ট মাস 21, 22 ও 23 তারিখে এক বিশেষ লোক আদালত মাধ্যমে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট নয়াদিল্লি ফয়সলা করা যাবে এর সবিশেষ বিবরণী পাই নিকটস্থ আইন সেবা অনুষ্ঠান কিংবা 1500 যোগাযোগ করন্তু।

0: এতটা অসন্তোষ শুনিবার লতা মঙ্গেশকর এবং এসপি বালসুব্রমণিয়মঙ্ক কণ্ঠরে হাম আপকে হ্যাঁ কোন চলচ্চিত্রর এই গীতটি।
1: Let's start the fun!

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীত অঞ্জলি মিশ্রঙ্ক কণ্ঠরে। এই গীতটিকে শুনিবা পাই অনুরোধ করিথিবা মো শ্রোতা হেলে রঞ্জন কুমার গিল, কৈলাশ চন্দ্র গিল, নরেশ পাত্র এবং ভরত চন্দ্র পাত্র, মহম্মদপুর বিলহাট, কটকরু।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତ ଶୁଣିବା ପାଇଁ ଆମକୁ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ନୟନବଲ୍ଲଭ ପଣ୍ଡା, ବଡ଼ତିଆଡ଼ ସମଙ୍ଗ ଜଗତସିଂହପୁରରୁ। ଶୁଣିବାକୁ ଚାହିଁଛନ୍ତି ବାବୁଲ ସୁପ୍ରିୟଙ୍କ କଣ୍ଠରେ ଏହି ଗୀତଟିକୁ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী গীত সুধারামাঙ্ক কণ্ঠে। গীতটিকে শুনিবা পাই শ্রোতা হলে মিটু পাত্র, দুর্যোধন পাত্র, বাউরীবন্ধু পাত্র এবং সুদাম দেবতা, মহম্মদপুর বিলহাট কটকরু।

ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ପ୍ରଚାରିତ ହେଉଛି 308.6 মিটার তথা 972 কিলোহার্জ যোগে। আমার এই কার্যক্রম দূরদর্শনর ডিটিএইচ ওড়িয়া এবং লাইভ স্ট্রিমিং আপ যোগে মধ্যে প্রচারিত হচ্ছে। শুনন্তু সমবেত কণ্ঠে দেশভক্তি গীত। গীত রচনা করেছেন শুভনারায়ণ স্বাইঁ।

0: শ্রোতা বন্ধু আপনার শুনুলে নাটক অন্ধকলির জীবন। এই নাটকটি রচনা করে নর্মদা সাহু, পরিবেষণ করে জগৎসিংহপুর পরহাটর সাইরাম নাট্য সংস্থার কলাকার মানে। বিভিন্ন ভূমিকায় থিলে জীবন, অভিরাম খুঁটিয়া, জ্যোতি, আদ্যাশা খুঁটিয়া, স্যার জয়প্রকাশ নারায়ণ সাহু, উপর অফিসর নারায়ণ চন্দ্র সাহু ও খলনায়িকা মোনালি মধুস্মিতা। তেবে বন্ধু, আজ আমার রেডিওর ঘড়ি তো ইশারা দেলাণি আমার এইটি কার্যক্রমকে সারিবা পাই। তেবে আম আজির কার্যক্রমটি আপনমানকু কেমিতি লাগিলা চিঠি ও মেল মাধ্যমে মতামত দেবা পাই।
1: যুববাণী শেষ হেলা।
2: কষ্টমর কেয়ার তরফর ফোন আসিছিলা, কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হেই যিবো, এই লিংক পরথি এপিকে ডাউনলোড করে নিয়ন্তু।
3: ঠিক লাগুনি, স্ক্যাম বি হেই পারে।

0: শ্রোতাবন্ধু নমস্কার, আমি সমস্তে যেভাবে ভাবে জানু যে সেবা হি পরম ধর্ম, সেবা করা হলে শ্রম দেওয়া হুয়ে, সময় দেওয়া হুয়ে এবং সে দিগরে নিজকে নিয়োজিত করা পড়ে। হলে আমার এই সমাজের যুবগোষ্ঠী হচ্ছেন গোটে এমিতি গোটে গোষ্ঠী যাহা পাখে সময় অছি, শ্রম করিবার শক্তি অছি এবং সমর্পণর ভাব রয়েছে। যদি আগ্রহ রহিলা তাহলে সেমানে সমাজের উন্নতি পাইঁ কিছু করি পারিবে। সেমিতি জনে যুবক সম্বলপুর ঝাড়ুয়াপড়ার বিশ্বজিৎ বারিক, সে নিজকে সমর্পিত করে দিয়েছেন স্বচ্ছতা উপরে, স্বচ্ছতাকে আপনাইছেন সেবা ভাবে, নিজের দৈনন্দিন কার্য সহ স্বচ্ছতা মাধ্যমে সমাজের কিভাবে ভাবে সেবা করবে সে দিগরে আজকু প্রায় সে ছ সাত বর্ষ হব নিজকে নিয়োজিত করে রাখছেন। আজ সে আমার গহনরে আসন্তু তাঙ্ক সহিত কিছু কথা হবা। নমস্কার।
1: আজ্ঞা নমস্কার।
0: প্রথমে আমাকে কহিবে যে আপনার এই স্বচ্ছতাকে নেই এই যে কার্যক্রম আপনার হাতক নিয়েছেন কিংবা স্বচ্ছতাকে নেই যে কার্য আপনার করছেন, কিভাবে ভাবে আপনার মনকু আসিলা যে স্বচ্ছতা মাধ্যমে মু সমাজের সেবা করিবি বলে কিভাবে ভাবিলে আপনার প্রথমে?
1: যেতলে মু ছোট ছুয়া থিলি, মোর জেজে বাবা মতো শিখাইলে কি কেমতি আমি নিজ ঘরক প্রথমে সফা রাখবা, তাপরে আমার পরিবেশ সফা রাখবা। যেতলে মু ছোট ছুয়া থিলি মতো জেজে বাবা চকলেট কিনে দিয়েছিল, সেই টাইম রে হি মতো জেজে বাবা শিখাইলে কি চকলেট খাইবু ঠিক জায়গায় পকাইবু। সেতলে ডাস্টবিন নথিলে আম গাঁরে রহুতলু, সেইটা বি গোটে জায়গায় পকাইবু যো জায়গাকু ইজিলি ওয়েস্ট কু নেই হব। তো সেতবেলে হি মোর রুচি থিলা এই সব জিনিসরে। আর যেতলে আম স্কুলরে পড়ুতলি গণেশ পূজা সরস্বতী পূজা হুয়ে, সেই টাইমরে গোটে দিন পূর্বরু সফা করিবা কহিকি বহুত ছুয়া আসন্তিনি সফা হব সবে কেমতি ছুটি করে দেবি মু অলগা আড়ে পলাইবি, সেইটা ভাবুতলি। সেই টাইমরে একা মোর রুচি থিলা কি না স্কুলকু যিবি স্কুলরে সফা করিবি, সেতবেলে মোর রুচি থিলা। তারপরে ধীরে ধীরে মু যেতলে মোর রুচি এতরে বড়িলা, রবিবার হউ সেকেন্ড স্যাটারডে হউ সেই টাইমরে মু ভাবে যো জায়গারে পিকনিক হউচি সেই জায়গাকু যাইকি লোক পিকনিক করন্তি মজা করন্তি, কিন্তু যো কচরা পকেইকি পলন্তি সফা করন্তি না।
0: হ্যাঁ, সে অলিয়া আবর্জনা প্রতি কেহি ধ্যান
1: দিয়ে ধ্যান দিয়ে
0: তো যা

এই চিঠিটিকে লিখেছেন বাটপড়া দন্তরেঙ্গি ছত্তিশগড়ু দ্বারিকা প্রসাদ বর্মা, কিশোর কুমার বর্মা, দীপক কুমার বর্মা এবং জ্ঞানেন্দ্র কুমার বর্মা। আপনার পছন্দ করেছেন জমানা দিওয়ানা কথাচিত্র গীত শুনবা। পঞ্চি দুচি বন্ধু কুমার সানু এবং আলকা একনিঙ্ক কণ্ঠে এই।

ঋতু অনুযায়ী সকালের অনুভব সতরে নিয়ারা। রুদ্র সন্ন্যাসী গ্রীষ্ম সকালের অনুভবকে তো আপনার বর্তমান অঙ্গে নিভাউছন্তি। যদিও আম উপকূলবর্তী অঞ্চলের এই সকাল টিকে শীতল, তথাপি ঝাড় গম গম হয়ে দেহরু বাহারি পড়ুছি। হ্যাঁ আজ্ঞা, এথিপাইঁ সকাল ব্যায়ামকে শীঘ্র সারি দিয়ন্তু। খরা টাণ হেবা পর্যন্ত ব্যায়াম করন্তু নাহিঁ। গাধুয়া পাদুয়া কার্য শীঘ্র সারি দিলে ভাল। এই সকাল চা কফির অভ্যাস থিলে বি কম পিয়ন্তু। থন্ডা পিবা পানি, লুণ চিনি লেম্বু সরবত, বেশি জলীয় অংশ থিবা ফল পাখরে রখন্তু। শরীরের অধিক ঝাড় বহি অবস লাগিলে এসবুর ব্যবহার নিশ্চিন্ত করন্তু। অত্যধিক বা নিহাতি আবশ্যক নথিলে দিন এগারটার চারিটা পর্যন্ত বাহারে রুহন্তু নাহিঁ। মুন্ড বুলাইবা, বান্তি, জিভ শুখিযা, শরীরের উত্তাপ বড়িযা, ঝাড় জমা ন বহিবা ভলি অংশুঘাতর লক্ষণ দেখাদেলে তুরন্ত নিকটস্থ সরকারী ডাক্তারখানা যাই পরামর্শ করন্তু। আপনার আখপাখরে কেহি যদি এভলি পরিস্থিতিরে পড়ন্তি, তাহলে মধ্যে তুরন্ত প্রাথমিক চিকিৎসা করাই ডাক্তারখানাকু পঠাই দেবার ব্যবস্থা করন্তু।

আদৌ জাঁত না সেতিকি যদি দরকার নথায় বাহারকু বাহারিবা পাই মন বলান্তু না যদি বাহারুছন্তি তেবে কেমিতি যাবে আপনার পাখে কোনসি গাড়ি অছি অবা সাধারণ আপনার বসরে যাবে ট্রেনে যাবে কেউথরে যাবে প্রথমে তাকে চয়ন করন্তু আউ যেমিতি আপনার যাত্রাটি আপনার ভালরে করে পারুথিবে সেথিপ্রতি মধ্য যত্নবান হুয়ন্তু কুয়াযাই পারিবনি সমস্তে সবু ক্ষেত্রে সবু কিছি নিজের আবশ্যকতাকে পূরণ করে পারুথিবে হ্যাঁ যদি আপনার পাখে সেই প্রকার কোনসি সুবিধা নাই তবে টিকি সন্ধ্যা হয়ে আসু যাবে টিকি সুস্থ রুহন্তু আও ঘরে রহি এই সময়কু সেতিকি আপনার পরিবার সহিত বিতান্তু কাটন্তু সেতিকি সময় আপনার যেতিকি সময় আপনার পরিবারকু দেই নাহান্তি এই মূল্যবান সময় পরস্পর বুঝিবাকু চেষ্টা করন্তু ঘরে রহিথিবা সেই ধূলিকু মন মধ্যে রহিথিবা সেই ধূলিকু মধ্য টিকি ঝাড়ি ঝুড়ি সফা করন্তু

0: শ্রোতাবন্ধু টিকি ধ্যান রাখবে,
1: ছোট পিলা, গর্ভবতী, বৃদ্ধ এবং রোগে আক্রান্ত থিবা ব্যক্তি যেপর খরা কু আদৌ ন বাহারতি। তেমনি গীত গীতিকা এই কথা সহ সারুছু। উপস্থাপনার গীতাঞ্জলি পণ্ডা। কার্যক্রম শুণুছেন আকাশবাণী কটক কেন্দ্র। প্রচুর করছু নাটক প্রতিবিম্ব, রচনা পঞ্চানন পাত্র, পরিচালনা গোপবন্ধু চৌধুরী। আসন্তু শুনিবা নাটক প্রতিবিম্ব।

0: সে কোন বড় মানুষ হইছি তে সব কথা বুঝি সুধি চুপ কইব
1: শুন তাকু তুমি চুপ করা না হলে আমাকে ছাড়ি দিও দুইটার গোটা কথা
0: আ বন্টি ভিতর কো আ
1: কোলে
0: ঘর ভিতর কো
2: তাকু জিবাকু দে
1: পছপটে বাহার কো জিবার রাস্তা আছে জানিছ তো
2: এই ম্যাডাম যদি বাহার কো জিবার চেষ্টা করিব তবে এটি বিশ্বরঙ্কর টমি ভিতর অন্ত বুঝটা বাহার করি টি পয়ে পর রাখি দেবি
0: আ মো সঙ্গে
1: কোরে
0: মো ঘর পছ দুয়ার জগিব
2: যা পছ দরজা পাকে ওয়াচ কর
1: এই এ বিয়া চল
3: পিলাটা কো ছাড়ি দেবা তোম পক্ষে কিন্তু বুদ্ধিমান কাম হইতান্তা
2: সে পিলা কিন্তু তা বয়সের অতি বেশি চালাক আছে তাকে ছাড়ি দেওয়া সম্ভব নুহে
3: কেতে সময় তাকে এটি অটকাইকি রাখি পারি বলে ভাবুছ
2: যেতে সময় পর্যন্ত আমি এটু যাইনু
3: কেতে সময় পর্যন্ত আমি এটি রহিব
2: যেতে দিন পর্যন্ত রাস্তা সাফ হয়নি
3: রাস্তা আজি সাফ হয়েছে বলে তুমি ভাবুছ
2: তরঙ্গর টমি ভিতর অন্ত বুজটা বাহার করি টি পয়ে পর রাখি দেবি
0: আ মো সঙ্গে
1: কোরে
0: মো ঘর পছ দুয়ার জগিব
2: যা পছ দরজা পাকে ওয়াচ কর
1: এই এবে চল
3: পিলাটা কো ছাড়ি দেওয়া তোম পক্ষে কিন্তু বুদ্ধিমান কাম হইতান্তা
2: সে পিলা কিন্তু তা বয়সের অতি বেশি চালাক আছে তাকে ছাড়ি দেওয়া সম্ভব নুহে
3: কেতে সময় তাকে এটি অটকাইকি রাখি পারি বলে ভাবুছ
2: যেতে সময় পর্যন্ত আমি এটু যাইনু
3: কেতে সময় পর্যন্ত আমি এটি রহিব
2: যেতে দিন পর্যন্ত রাস্তা সাফ হয়নি
3: রাস্তা আজি সাফ হয়েছে বলে তুমি ভাবুছ
2: আজি নহলে কালি হব কালি নহলে দুই দিন পরে হব
3: দুই দিন ছাড়ি পাঁচ দিন তুমি মো ঘর রহিলে বি মোর মো স্ত্রীঙ্কর কোনসি অসুবিধা নাই কিন্তু আজি সন্ধ্যা সুদ্ধা যদি বন্টি তাঙ্ক ঘরকু ন ফেরে
2: তা ঘরকে খোঁজবাকু আসিবে এইয়া তো
3: তোম পাই সেটা ভারি অসুবিধাজনক কথা হই পারে
2: আম পাই কিছু অসুবিধা হবনি তোমাকে যাহা টিকে মিছ কহিবাকু পড়িব
3: মতে মিছ কহিবাকু পড়িব কোন
2: বন্টি এঠি রাহে কেতবেলু ঘরকু চাল যাইছি
3: মু মিছ কহিবি কি ন কহিবি সে তো অলগা কথা কিন্তু বন্টি এটি নাহি শুনিবা পরে তা বাপ মা কোন সন্তুষ্ট হই ফেরিছিবে
2: কে কোন করিব ন করিব সে বিষয়ে মোর মুন্ড খেলেবা দরকার নাই তোমাকে মু যাহা কইলি তুমি তাহে করিব বন্টি এটি নাহি
3: মু এ কথা কহি পারিবি নাহি
2: কাই কি তুমি কোন কেবে মিছ কইন
3: মিছ তো মু হাজার বার কহিছি আহুরি হাজার বার কহি পারে কিন্তু বন্টি এটি নাহি বলে মু কহিবি নাই
2: কাই কইবনি
3: সে কাহি কি উত্তর তুমি কোন বুঝি পারিব স্নেহ শ্রদ্ধার অর্থ তুমি কিছু বুঝো বাপ মার হৃদয়ের ব্যাকুলতা তুমি কোন বুঝি পারো
2: হে মিস্টার তুমি নিজকে কোন ভাবুছ মো বৌসা না চাচা না মু তোমার ঘরকে বুলি আসিবা কুণিয়া হোয়াট ইউ থিঙ্ক অফ মি
3: তুমি তো মোর অতিথি হয়ে সারিছ আর বয়স দৃষ্টির মু নিশ্চয় তোমার গুরুজন স্থানীয় এথেরে কিছু সন্দেহ অছি
2: আম কার্যকলাপ সম্পর্কে তোমার যথেষ্ট ধারণা নাই বোধ হুয়ে
3: কার্যকলাপ সম্পর্কে কিছুটা ধারণা অবশ্য অছি কিন্তু তোমার আইডিওলজি বিষয়ে কিছু ধারণা নাই সে বিষয়ে কিছু কহিব
2: মো এঠিকে মো আইডিওলজি প্রচার করিবাকু আসিনি স্টপ ইট

0: ইয়ে তো আমার নিত্যদিনিয়া জীবন, আশঙ্কা সন্দেহ সতর্কতা আমার নিঃশ্বাসের মিশি রয়েছে। বেড়ে বেড়ে লগাতার 4-5 রাতে আমি অনিদ্রায় কটাও, তেমন আমি চিন্তা না করে আপনার শোপড়বে যাতে।
1: কিন্তু কাহিঁকি কঠিন সাধনা, কেউ লক্ষ্য পাই এ প্রশ্ন মোর নুহে, তোমার সহকর্মী তথা অন্তরঙ্গ বন্ধু কিমর প্রশ্ন। তোমার লক্ষ্য কোন সতরে বড়?
0: আমার লক্ষ্য নিশ্চিত ভাবে বড়, সেরিস্তান সেরিস্তান গঠন পাই যা কিছু কলে বি অপরাধ নুহে।
1: সেটি ব্রাউন সুগার ভি মারাত্মক ড্রগস বি চোরা চালাণ করা যাই পারে।
0: সংগ্রাম চলাই রাখিবা পাই অনেক অস্ত্রশস্ত্র গোলাবারুদ দরকার, আর তাপাই দরকার প্রচুর অর্থ, কোথা আসিব সে সব।
1: তুমি তো পুরাপুরি যুক্তিযুক্ত কথা কৌছ, তথাপি তুম বন্ধুটির মনের সন্দেহ কাইকি?
0: সমস্ত সব কথা বুঝাই হুয়ে দি কি আম অর্গানাইজেসন জন সাধারণ কর্মী মাত্র, বুঝিবা বা চিন্তা করিবা তার দায়িত্ব নুহে, আর আপনার বুঝিবা বেড়ি শক্তি মোর না। আপনি যদি ভাবুথান্তি যে আপনার ঘরে আমাকে টিকে আশ্রয় দিয়েছেন বলে আমার আইডিওলোজিকে আপনার বদলাই দেবে, তবে আপনার ভুল বুঝিছেন। আকিম পছ দরজা পাখে অপেক্ষা করিবা, গোটায় বাজিব কাল মাত্র 5 মিনিট।
2: আমি আসছি মিস্টার সামন্ত।
3: এটি একুটিয়া বসে কোন চিন্তা করছ, শোবনি?
1: শুয়ে পড়লে রাতে কোণ আসিব, কিন্তু তুমি উঠি আসিল কাইকি?
3: তুমি এটি একুটিয়া বসিব আর মু যাই শুয়ে পড়বি?
1: সে দুইজন কোন করছেন?
3: পছ পাখ দ্বার পাখে দুইটা চেয়ার পকাই বসছেন।
1: মো দুঃখ রয়েগলা সীতা, মু সেমানকু বদলাই পারলি নাই, আর অল্প সময় পরে সেমান এটু চালি যাবে।
3: সেমানকু বদলাইবা কোন সম্ভব?
1: অসম্ভব নুহে। মু তো ভাবুছি আও যদি কিছু সময় সেমানে এটি রহি যাইতান্তে তেবে।
3: হেই সেমানে আসছন্তি।
0: আমি আসছু মিস্টার সামন্ত, গুড নাইট।
2: মতে ক্ষমা করবি মিসেস সামন্ত, আপনকু অনেক কষ্ট দিয়েছি, নমস্কার।
3: যাও বাবা, ঈশ্বর তোম মানুষ মঙ্গল করন্তু।
1: দেখ যদি কিছু অসুবিধা হয়ে ফেরি আসিব, আউ 2-4 দিন তোমাকে মো ঘরে রহিলে বি মোর কিছু আপত্তি নাই।
0: নাই নাই কিছু অসুবিধা নাই, জেল সাহেব আমা পাই সব সুবিধা করে দিয়েছেন। চল কি আসুন তো জেল সাহেব।
4: হ্যাঁ তুমি দুজন চলো, হ্যাঁ মো এমান কথা বুঝে দিয়ে যাচ্ছে। হ্যাঁ
2: জেল সাহেব কোন বুঝবে?
0: নো জেল সাহেব নো,
2: আপনি কাম করি পারবেন জেল সাহেব?
4: হ্যাঁ ব্যস্ত হবার কিছু নাই, এথিরে সাইলেন্সর লাগিছে, খন্ডে কাঠি ভাঙ্গিলে যেতিকি শব্দ হব ইয়ে তাঠু বি কম হব। হ্যাঁ চলো চলো, তুমি চলো বাহারকু চলো।
0: নাই জিল সাহেব এমন কো আপনা মারি পারিবে নি।
4: কাই কাই কাই কি কাই কি? হ্যাঁ এমানক ঘরে 4 খন্ড রুটি খাই দেইছো সেইত পাই। হ্যাঁ এই তোমার শিক্ষা?
1: নাই বেইমানির শিক্ষাটা তুমি এবে পূরণ করে দিও। মোর ধারণা ছিল অন্ধারিগড়ের তালিম কেন্দ্র এমানক এমতি বিপদগামী করেছি, হেলে দেখুছি জ্যোতিপুরে তোম ভলি দলালঙ্কর বি কিছুটা ভূমিকা রয়েছে।
4: জো বেটা তুমি কহুছিল না এ লোকটা বিনা মতলব রে তোমাকে সাহায্য করুছি, হ্যাঁ বহুত ভালো লোক। হ্যাঁ
3: নাই নাই নাই তাকু মারিবা আগ্রু মো ছাতি কো আগ্রু গুলি চলাইরা চন্ডালা।
2: সীতা সীতা তুমি মো আগ্রু উঠি যাও, সীতা মো আগ্রু উঠি যাও। এমানক আমার কোনসি ক্ষতি করি না জেল সাহেব, কাই কি মানকু মারিবে?
4: ক্ষতি করে সারিবা পরে মারিবি। মাই ডিয়ার কিম, বিপদ আসিবা আগরু হি বিপদকে সাফ কর দেওয়া দরকার। হ্যাঁ এমানক এটি জীবন্ত ছাড়ি দেই তুমি কেতে বাট যাই পারিব? হ্যাঁ এমানক হাত পাখর টেলিফোন র দূরতা যেতে কি? হ্যাঁ
0: মু আপনাকে জবাব দউছি জেল সাহেব, আমি এই স্থান ছাড়ি চালি যাবার পরে বি এমানে পুলিশ কো ইনফরমেশন দেবে নি।
2: আপনাদের যদি তথাপি সন্দেহ আসছি তবে আমি টেলিফোন লাইন কাটি দউছু, হেলে আপনি এমানকু বঞ্চিবাকু দিয়ন্তু জেল সাহেব।
4: বঞ্চিবাকু ছাড়ি দেবি নিজে মরিবা পে? আরে তুমি তো রাতে পাইলা বেলকু রণপুর সীমা ঠারু 50 কোশ দূরে থিব, তোমার কোন প্রবলেম? হেলে মু মু তো এইঠি রহিবি না।
0: আপন এ ঘরে কাহ ফেলে খুন করি পারিবে নি মিস্টার জেল?
4: তোম গলার স্বরটা কেমতি অলগা অলগা শোনা গলা মিস্টার জো? হ্যাঁ
2: পুলিশ ডিপার্টমেন্ট রে আপনকর এত দোষ অছন্তি, আপনকর কি কোন করিব?
4: তোম দিটাঙ্কর কোন হেইছি কি রে? হ্যাঁ যো লাইন রে তুমি পাদ দেইছো সেঠি এভলি দুর্বলতার।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আসন্তু শুনিবা কেতোটি আধুনিক গীত। প্রথমে শিল্পী মহাপাত্র মিনতি ভঞ্জ, শিল্পীঙ্ক কণ্ঠরে মনোরমা বিশ্বাল মহাপাত্রঙ্କ ରଚନା।

তেবে শ্রোতা বন্ধু কিছু এসএমএস আসিসারিছি চলন্ত দেখিবা প্রথম এসএমএস টি কেউঠ আসিছি কি পঠাইছন্তি তেবে প্রথম এসএমএস টি পঠাইছন্তি নারায়ণ প্রধান বি ব্রহ্মপুর বগুড়া গঞ্জামরু শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছন্তি কথাচিত্র হমরাজর গীত তুম অগর সাথ দেনে কো ওয়াদা করো এই গীতটিকে গাইছন্তি মহেন্দ্র কাপুর তেবে শ্রোতা বন্ধু আপনকর অনুরোধর গীতটি আমি প্রচার করুছু শুনি নিয়ন্তু